0: By empowering individuals to make small, everyday changes, Mission Life aims to make the fight against environmental challenges accessible and actionable for every citizen.
1: Mission Life to kia se? Lifestyle for environment. Environment ke morom kurigina. Environment karne bhabna kurigina. Chutu hobi, dangor hobi, adat ekta bodli kura. Aro idudo November 2021 de 26th United Nations Conference of Parties Glasgow de program kuria tam de India para Mission Life shuruat kuri diala ase. Itu tu ekta global mass movement ase. Kali amian la sheher India de thaga manuhan karne eklan hoy. Hoyle bi dunia de kiman jun ase. Chutu bacha para dangor tak. Mon milikina ekta ekta kadam uthabo climate change laga larai karne kuina. Mission Life laga philosophy ekta do P3 pro planet people. Jun jun manukhan environment karne bhabna kurikina tahanla adat potli kurise itu khanke pro planet people mate. Mission Life laga objective ekta do environment ke morom kura. Bhabna nolibi soch itu promote kuri ase aro India para ekta strong aim ekta dise mohan India de 1 billion India thaga manu itu duniya alag alag jaga de thaga manu logo de miligina individual and collective action environment karne kuina 2022 to 2028 tak itu ekta goal rakhigina ase.
2: Amikhan laga Nagaland state te Department of Environment, Forest and Climate Change para Mission Life to promote kuri ase. Itu ekla nohoi agencies alag khan hobi. National Clean Air Program nishna noholi bi Nagaland State Pollution Control Board. Itu khan collaborate kuri kina government department alag khan logote aro stakeholders bosti level te village council hobi, town te urban local bodies aro school aro college ja bacha khan lode bi hat milikina Mission Life laga kam kuri ase. Forest department laga important deans khan World Environment Day nishna, Wildlife Week aro World Wetlands Day itu khan de bi department to Mission Life laga activity kuri ase. Itu ekla noy department laga kisim kisim projects kuntu busti alak alak te chuli ase itya tade bi local manu ki bi involve kuri ase Mission Life laga activity kuri bole.
0: Mission Life recognizes that the everyday choices of billions can collectively shape the planet's destiny. By empowering citizens, fostering mindful consumption, and advocating for a lifestyle that is of the planet, for the planet, and by the planet,
2: Mission Life laga under de satta life action category banaina ase. Tate first to energy saving aro second de water save kura nohole bi pani kini ana komti chulabo. Third de single use plastic komti kuria. Fourth de sustainable food system adopt kuria. Fifth de kachra komti aro nijor laga surrounding safa rakhia. Sixth de environment ke bapna kurigina adat ekta duita otha damde nijor la gao karne bi lifestyle bal wala adopt kuria. Aro 7 de electronic waste reduction. Itu satta category de amian saishi gule itula majobra sop adat bal bal kando uthaina nijor la life te apply kuru bule na paribo bi chance ase. Holi bi amikan local manu local context te ekta duita adat khan amikhan bi nijor laga life te apply korubole paribone ki kwa khan apni khan lode bi share korubole mon jai ase. First te energy save kura amian sob gorte electricity chuli ase to 100 watt bulb ine khan na chulai kina LED bulb na hole bi tube light khan chalabi koina chanai di ase. Itu eklan hoy hodai din birai thaga tamde ekjon ekjon individual car logina birai thaka brado NST public transport hobi na hole bi local taxis khande bi BRB aru itu ekla noy 4 5 jun ekta jagare jabole se kole do alag alag gari na durele bi carpooling kuribi sob manu miligine ekta car durine jabi tate mohan tel bacha durine jabi tate mohan tel bacha ekla noy environment ke pollution kurabi komti kuri di ase aru third te mohan kitya gorde thaka tamde AC hobi, heater hobi, TV aro electronic appliances kisim kisim na chulai itu damde switch off korne rakhibi. Ekta chutu adati ase holubi itu amikhan la life te adopt korise kule energy bachawole itu bi dangor impact hobo de kuna janai di ase. Second de water safe kura. Mohan Nagaland te saise kule towns hobi bosti khan de bi pani bi shi কমটি হওয়া দেখি পাই আছে মহানকিতে পানি না চলাই টেপ ওয়াটার হবি পাইপস খান হবি বাল্ব বন করে রাখি বলে লাগে টার্নিং অফ দ্য টেপ ওয়েন নট ইন ইউজ আর একটা তো রেইন ওয়াটার হার্ভেস্টিং বারিশ গিরিয়া তাম দে জমা করে না রাখিয়া ট্যাঙ্কস তে হবি ওয়াটার রিজার্ভার খান দে পানি জমা করে সেফ করে রাখা নিজের গড়ে অফিস নহলে বি স্কুলস খান দে হলে বি আৰু একটা থাৰ্ড তো পানী হুঁচিয়াৰ পৰা চলা মিছামিছি পানী চলাই কিনে সদায় দিন দহটা বাকেট চলাই নে ফিকাই দিয়া ইনিয়া নকৰি কিনে মহান মৰ্ণিং দে নিজৰ লাই কিচেন দে হবি ভাত চব্জি খান বনা দাম দে পাতা খান দলাবলৈ পানী চলা ইটো এনেই নাফিকাই কিনে নিজৰ লা ফ্লাৱাৰ পট নহ'লে কিচেন গাৰ্ডেনছ খামি ৱাটাৰ কৰিবি ইনিয়াৰ কাৰণে এনকাৰেজ কৰি আছে থাৰ্ড ডে single use plastic reduction ami an sob dikhi pai ase aji kali plastic to sob jaga de bi ase plastic pollution bi bishi hoise aro plastic to ekta cheez ase apni mati la bitor de bond kor dile bi 10 noli 20 sal te hari jabo inika no hoi etu karone pare tak plastic to na chalao bole lage aro single use plastic ekbar ekla chalao bole la plastic to bond kor bole lage আমি আন বাজার খান দে হলিবি সবজি হান কিনি বলে যাতাম দে নিজর লাগা বাস্কেট নহলে ক্লোথ বেগ খান দুরিবি কইনা এনকারেজ করি আসি বিরা বলে যাই নহলিবি অফিস খান দে জালিবি নিজর লা ওয়াটার বোতল কেরি করা আদাত করব কইনা ইনি আছুতু একটা দুইটা আদাত মহান একি লোদে মিলি না করিছি কইলে তো ডাঙ্গর ইমপ্যাক্ট আইব আর একটা লাস্ট লাইফ অ্যাকশন আমি খান লা লাইফ তে অ্যাডপ্ট করব কইলে তো কাচরা কিনিকা করি কিনা কমটি করব আমি খান সব মানু ওয়ান্স এ উইক মিউনিসিপাল লাগা ট্রাক ওয়েস্ট কালেক্ট করবলে আহে তো ইটু চান্স বি ঠিক লগে না টাইম দে নিজর লাগা ওয়েস্ট খান বি তাতে দাম করে দিলে বাল ইয়েতে অসরতে তাতে নহলে বি নিজর লাগর অসরতে ফিকাই কিনা ময়লা না করি কিনা ইটু একলা নহে আমি খান লাগা কিচেন দে অর্গানিক ওয়েস্ট পাতা হবি ফ্রুটস খান হবি কাটিয়ালা চামড়া ইনিয়া খান বি জামা করি কিনা বাকেট ছুটু একটাতে হলিবি মাটি অলপ মিক্স করি কিনা বন করি কিনা রাখিলে দুই তিন মহিনা পিছিয়ে দিদু অর্গানিক কম্পোস্ট তো মেনিওর হয়ে যায় আর ইটু নিজের লা ফ্লাওয়ার পট নহলিবি কিচেন গার্ডেন দেবি চলাবলে পারে গড়তে নিউজ পেপার্স নহলে ম্যাগাজিনস খান পুরোনা থাকিলে ইটু বি এনি মিশা মিশি না ফিকাই কিনা রিইউজ করবি গড় সাফা করে দে হলে বি চলাবি আর পুরানা কাপড়া আর কিতাব থাকা খানবি মানুষকে ডোনেট করবি ইটু হলে মহান খালি মহানলা ওয়েস্ট জেনারেট করা নহয় রিসাইকেল নহলে বি রিইউজ লাগা প্রসেসতে আমি খানবি সব হিসা লয় আছে
0: One of the foremost reasons for Mission Life's significance is its emphasis on individual agency and behavioral change. It empowers billions to become active participants in climate solutions through their daily choices.
2: Mission Life laga under the Forest Department bi plantation drives khan jai thake. To hotai sal department to hazar hazar ট্রি সেপ্লিংস ডিস্ট্রিবিউট করে হলিবি সাইসে গেলে তো কোয়ালিটি ট্রিস ইটু বিজন খান বা কোয়ালিটি গ্রোথ না দেখি পায় এইটো কারণে আপনি খান ইটু সাল বিজন খুঁড়ি একটা হলিবি লাগাইছে গেলে নেক্সট ইয়ার তো নতুন বিজন আরো নামাগি না আপনি বিজন আরো নামাগি না আপনি বিজন আরো নামাগি না apun bijan aro namagi ngitna

প্রোগ্রামটি দুশ্রাক গীত আকহনি ভাবলকে অনুরাধা পাটওয়াল লাকা ওয়াস্তে ফিল্ম আছে বেওয়াফা সনম গীত লিখিয়া হয়েছে রানী মালিক আর মিউজিক দিয়া হয়েছে আমার উৎপাল

0: मुझको रोको
1: FM Dragon Band
2: 103 MHz
1: News, Music and Entertainment
2: FM Dragon Band
1: FM 103 MHz
3: Good morning, it is Akashvani Kohima FM Dragon Band 103 MHz per at your real-time traffic update Ani DSA Kohima Town Laga Monkhala Bara Lekena PHQ Junction Tokhoile Itia Northbound, that is niche jaakhan hole light ase aro southbound jun khan upor ahi ase it will be light ase koin apni ange janai di ase kintu apni khan alternate route ala rasta chala bole mon ase kole all ministers hill to jail colony to rasta chala pare phq junction par lekina major junction to koile itia northbound hole madire ase aro southbound hole light ase কিন্তু আলাগ রাস্তা চলাব বলে মনে আছে কইলে প্যারামেডিকেল টু টি মডেল টু আইজি এইটো রাস্তা চলাব পারে নইলে লেডি মাইলস রোড এইটো রাস্তা চলাব পারে টিসিপি গেট পার লৈকে না রাজ পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড হইলে মদিরেত আছে আর সাউথ বাউন্ড হইলে লাইট আছে কিন্তু আলাগ রাস্তা চলাব বলে মনে আছে কইলে টিসিপি গেট টু রাজ পয়েন্ট চলাব পারে নইলে বক্স কাটিং টু এনএচএ কে টু সেন্সাস পয়েন্ট এইটো রাস্তা চলাব পারে নইলে ফুলবাড়ি টু খুচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট এইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লৈকে না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড হইলে হেভি আছে আর সাউথ বাউন্ডে হলে মদিরেত আছে কিন্তু আলাগ রাস্তা চলা বলে মনে আছে কলে সেন্সাস পয়েন্ট টু এনএচএ কে এই রাস্তা চলাও পারে হাই স্কুল জাংশন পার লগে না সেন্সাস পয়েন্ট হলে এটা নর্থ বাউন্ডে হলে লাইট আছে আর সাউথ বাউন্ডে ভি লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাগ রাস্তা চলা বলে মনে আছে কলে বেলিগ্রাম রোড টু ডিবিএস চলাও পারে নহলে হাই স্কুল জাংশন টু টি মডেল রোড এই রাস্তা চলাও পারে আর এনএচএ কে জাংশন পার লৈকে না সেন্সাস পয়েন্ট কইলে এটা নর্থ বাউন্ড আর সাউথ বাউন্ড দুইটা টিভি লাইট আছে হালকা আছে ট্রাফিক টু কিন্তু আলাগ রাস্তা চলাব বলে মনে আছে কইলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট এই রাস্তা চলাব পারে এটা থাকিছে এটার কারণে ট্রাফিক আপডেট আকো ট্রাফিক আপডেট আনি দিয়া হব 10:30
1: FM Dragon Band
2: 103 MHz
1: News, Music and Entertainment
2: FM
1: 103 MHz
3: Welcome back listeners Edo Akashvani Kohima FM Tragapan 103 MHz Stepney on program huni ase Arita huni thakya program ase Hindi film gan program Rumani git To next gana ko huni lobo Abhijit aro Kavita Krishna Murthy lagawaste se film ase Milan গীত লিখি হয়েছে সমীর মিউজিক দিয়া হয়েছে আনন্দ মিলন

প্রোগ্রামটি সৃষ্টি শুনব আপনার দুসরা গীত ডেট ইস আর কয়েকনিক লগা ওয়াস্তে ফিল্ম আছে আঞ্জাম আর এই গীত লিখা হয়েছে সমীর মিউজিক দিয়া হয়েছে আনন্দ মিলন আর এই গীত লোকদের প্রোগ্রামটি শেষ করি হব কিন্তু সময়ে 10 বাজি হওয়ালে আপনি খান শুনে হব ওয়ার্ল্ড নিউজ তারপর সেটি ওয়েস্টার্ন মিউজিক প্রোগ্রাম আছে ডেট ইস আর জেস চয়েস আর আকো আপনি হেনকে লগ করি হব 11:30 উইথ মোর হিন্দি ফিল্ম সংস দ্যাট ইস লাইভ ফোন ইন প্রোগ্রাম আছে লাইভ ফোন ইন প্রোগ্রামটি আপনি রিকুয়েস্ট করব পারে আপনি ফোন ডায়ল করে কি না দ্যাট ইস নম্বর আছে 0370223036 And let's meet again at 11:30. Then, till then, stay safe and have a nice day.

0: FM 드래곤 밴 뉴스 뮤직 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: Good morning listeners, it is Akashwani Kohima, FM Traffic Plan 113 MHz, right? Real-time traffic update ani diya se Kohima town laga. Mon khalabara lagina PHQ junction to khali itya northbound, that is niche jaga khan hoile moderate ase, aro southbound, jun khan upor fina hai ase, ito hoile light ase kuhin apni anke janai diya se. Kinto apni khan alternate route alak rasta chala wale mona se kule, Old Ministers Hill to Jail Colony to rasta chala upare. PHQ junction para loge na major junction to koli tia north bound de hole heavy ase aro south bound de hole light ase kintu alak rasta chola bole mona se koile paramedical to T model to IG itu rasta chola pare noile lady miles road itu rasta chola pare TCB gate para loge na raju point to koli tia north bound de hole moderate ase aro south bound de hole light ase কিন্তু আলাক রাস্তা চলাবলে মন আছে কলে টিসিবি গেট টু রাজু পয়েন্ট চলাব পারে নহলে বক্স কাটিং টু এনএইচএকে টু সেন্সাস পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে নহলে ফুলবাড়ি টু খচিজে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট ইটো রাস্তা চলাব পারে রাজু পয়েন্ট পার লগিন সেন্সাস পয়েন্ট কলে ইটা নর্থ বাউন্ডে হলে লাইট আছে আর সাউথ বাউন্ডে হলে হেভি আছে কিন্তু আপনি কান আলাক রাস্তা চলাবলে মন আছে কলে সেন্সাস পয়েন্ট টু এনএইচএকে ইটো রাস্তা চলাব পারে High School Junction para logina census point ko leita north bound de hole heavy ase aro south bound de hole light ase kintu apni kan alag rasta chola bole mon ase koile Billy Graham Road to DBS chola pare nohole High School Junction to T Model Road itu rasta chola pare NHAK Junction para logina census point ko leita north bound te hole moderate ase aro south bound te hole light ase kintu alak rasta cholabole mon ase kole tcb gate to raju point itu rasta cholabo pare itu thagise etia karone traffic update aku traffic update ani dia hobo 12 baji din de
2: Those who build the nation with their hard work and pride. ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
3: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
2: With new labor codes, every worker can now rely on simpler, stronger and more modern social security, over 165 hospitals, seamless online services and a legacy built on trust.
3: ESIC, 75 years of standing by every worker, every single day.
4: ESIC, chinta se mukti.
0: FM Dragon Band
4: 103 MHz
0: News, music and entertainment.
4: FM
0: 103 MHz
1: Good morning listeners, it is Akashwani Kohima, FM Tragopan, 103 MHz for our program. And today we will have a Hindi film gun program. Live phone-in program is not available, but live phone-in program is not available. SMS request is available. So listeners, kan, live phone-in program is live phone line. ঠিক নাথাকা কারণে আজি এস এম এস রিকুয়েস্টে যাই যাব লাগে সো আপনি কানকে মাং করে আছে বিয়া নাপাবি কিন্তু জলদি এই টেকনিক্যাল প্রবলেম তো ঠিকঠাক করে লব এন্ড ওয়েল এস এম এস

Well, দোসরা গীত আকুনিব আপনাদেরকে হারি আনন্দ আর জসপিন্দর নারুলা লাগা ওয়াস্তে সে ফিল্ম আছে বিচ্ছু আর এই গীত কারণে লিখে কিনা পতা আছে শশীন লো রেংমা কার্বিয়ান লং আসাম পরা তাই এই গানা ডেডিকেট করে দিয়ে আছে টু ওয়ান এন্ড অল লাস্টলি দোজ হু লাভ দিস সং লেট দেম এনজয় ইট কই কিনা লিখে আছে ওয়েল থ্যাংক ইউ সো মাচ শশীন লো আফটার লং টাইম আপনি লিখে কিনা পতা আছে সো এটি শুনব আপনাদেরকে এই গানাটা

0: FM 드래그밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠
1: Listeners ka nito akashwani ko hima FM Tracoban 103 MHz te itya ani dia se apne khan la 3 baje ada laga traffic jankari ko hima town karne ase itu North Queenaman Kuishikulidu, Idu Nagaland Civil Secretariat Rastafani Kuyase, Aru South Queenaman Kuishikulidu, Itu PR Hilla Rastafani Kuyase. To Idiaman Mongkola Ra PHQ Junction Fane Saishikulu, North de Hushule Traffic to Thik Thakase, South Hushule Traffic to Halkase, Alternate Route PSA, Mane Alak Rasta Lubokuli, Itu BSA, Itu the Hobo, Old Ministers Hill to Jail Colony. Aru PHQ Junction pa Mazar Junction tadi fane saishule north to do traffic thik thak ase south te huishule traffic to halka ase tadi bi alak rasta duita bi lobo parbo apnian paramedical to T model to IG nohili bi Lady Miles Road aru TCP to Razu Point te saishule north to do traffic thik thak south te bi same ase traffic thik thak ase Razu Point to Census Point saishule traffic to halka ase north te south te huishule traffic to thik thak ase High School Junction to Census Point or NHK Junction to Census Point. Ito rasta hande do ite karne to traffic halka ase north south tibi to apne han aram ba jabo paribo. To ito thegi she 3 baji ada laga traffic update. Next traffic jankari do man ani dia hobo 4 baji di ito hunyu ule pabo FM Tragopan 103 MHz para.
0: FM Tragopan. News, music and entertainment. FM 103 megahertz.
1: Well, yes, ladies and gentlemen, your live phoning program is still going on. The number is 0370-224-3036. Without any further ado, taking the next caller. Hello.
2: Hello.
1: Hello, good evening. Well, hello, Kwishi, aro phone do kati jeshe holuwi. We still wait on our callers here because we still have time. And there we have the next caller. Hello.
2: Hello.
1: Good evening.
2: Good evening, ma'am.
1: Kwin kwa rais na?
2: This is Amal Basumatari, ma'am.
1: Amal Basumatari from?
2: From Sonitpur, Assam, Rangapada.
1: Acha, to Sonitpur duwi kina ase ajila din do?
2: Aje to dinte bahut gorom thaki kina asile, holi bi itia pani giri kina thaki se olop olop.
1: আচ্ছা আৰু আপুনি তো ইতিয়া গৰ্ডে আছনা কাম দে আছনা
2: গৰ্তে থাকি আছে
1: আচ্ছা ঠিক আছে তো আমলজি আজি কি গানা শুনিব মন যাইছে আপুনি
2: আজি তো একটা ডান্স লগা গানা শুনিবলৈ মন যাইছে হো
1: কোনটো ওলা শুনাই দিব মই
2: বাৰ্বি গাৰ্ল আছে নেকি
1: আছে আছে বাৰ্বি গাৰ্ল আছে তো
2: হয় তো এটো কি বজাই দিবি না
1: আচ্ছা আপুনি আপুনি একলা ডান্স কৰোল আছনা ফেমিলি সব ডান্স কৰোলে ৰেডি আছে আজি তো
2: আজি তো গরম থাকি যে হলিবি শুনি বলে মন হই কিনা থাকি আছে এটা তো পানি পুরে যাইছে না
1: আচ্ছা তো ডেডিকেশনস কোমবা আছে না কিনা আছে
2: হয় হয় ডেডিকেশন আছে তো
1: ওকে আপনি নাম খান কই দিবে
2: সবচেয়ে কইলা তে শুনে বড় রকবেলা মেথা
1: ওকে
2: চনিল পাংচো চপি ব্রাদার্স
1: রাইট
2: চুবাকি জামির আটো আটলি
1: আচ্ছা
2: মন্দিরা অবিনাশ টেলি
1: ওকে
2: চুনিল পাং

0: হইতো। তো
1: মই বিতো ওয়েস্টার্ন মিউজিক হোক হিন্দি প্রোগ্রাম হলে বিতো মই সদায় আই কিনা সামিল হই থাকে তো
0: মান ভাল মান ভাল জানি না খুশি পাইছি আমল
1: হয় তো
0: আচ্ছা তো আমল বিশ আর
1: দুর্গেশ নগেনপুরি লাগা কারণ বি ডেডিকেট থাকিব
0: আচ্ছা ঠিক আছে মই সব কে ডেডিকেট করব আপনি লা নাম্বরা আর আপনি হুনি আছে হুনি একলা নই না মেসেজ পি লিখি দেগে মানে কল বি করে তো বেশি খুশি পাইছে
1: মই লাগা বইনি বি আজি ঘরতে আই কিনা থাকিছে অঞ্জলি বসুমতারি
0: আচ্ছা
1: বি টিকিট করি দিব
0: আচ্ছা মই সব টি করি দিব আর তাতে সনিতপুরে আপনি লা ফ্যামিলি আপনি খান কোন কোন হুনি থেকে সব কি বি এফ এম ট্রাগো প্যান লা নাম্বার সালাম পাঠাই দি আছে দে হয়
1: হয়
0: আচ্ছা তো থ্যাংক ইউ সো মাচ
1: ওকে
0: Alright, so ladies and gentlemen, that was our friend Amal Basumatri all the way from Sonitpur requesting for the track Barbie Girl. So Amal Basumatri, our family han apnian itia hunya sole ready hujawi dance krole moi bajai di ase Barbie Girl.
2: Hiya, Barbie.
3: Hi, Ken.
2: You wanna go for a ride?
3: Sure, Ken.
2: Jump in.

0: Well, dear listeners, that was Shakira with the track Waka Waka, requested by our dear friend, a regular listener, a regular texter, that was Rokovilia Metha, all the way from Fort Mile, Dipubar, Dimapur. And I'm receiving a couple of messages here requesting for songs. So, well, dear listeners, we are having our SMS request show. That's later on in your Western music at 7:30 p.m. Yes, full of request shows today. So you can request during that hour. But right now, it's your live phone in program that's going on. So I'm afraid I cannot take the messages as of now, all right? And we also have another request show that will be coming up in your Hindi film songs, 6 p.m. That will be the time where you can send your messages. For now, let's take the next caller that's on the line with us. So, okay.
1: Hello.
0: Good evening.
1: Good evening.
0: Okay, welcome to the show. May I know who am I talking to? ভাই কন মুন্দা কিনা আছে আপনি মই ভি ভাল ইমান দিন পিছে আৰু কথা কৈ আছে ইমান খুশি আৰু আচ্ছা তো আপনি এতিয়া কাম দে আছে না গড়ে আছে আচ্ছা আৰু আপনি কাম গঢ়াই দামি মান দে কল কৰি আছে ইমান খুশি ভাই কন তো আজি তো কি গানা শুনি মুঞ্জা আছে আপনি
1: জেনিফার লোপেজ আছে আছে এটো গেট রাইট
0: আচ্ছা জেনিফার লোপেজ লা কি আছে কোয়া গেট রাইট আচ্ছা আর ডেডিকেশনস কুমবা আছে না কি না আছে
1: ও আছে আছে আমল বসন্ত বিমল বসন্ত করি আমার ছাত্র রুন পাত্র লাকি জীবন রং কি চবাকে জমি রকবিলে মাথা লকবিলে মাথা ড্যানিয়েল অভিজিত
0: ঠিক আছে মই আরজিএস খান লিসনার্স খান সবকে ডেডিকেট করবো আপনি লাদামরা আচ্ছা চলো ভাইকন বেশি খুশি পাইছে আপনি গিয়ে কথা কই না থ্যাংক ইউ রিকুয়েস্ট আর ডেডিকেশন কারণে আর বাল দিন হবি শুনি থাকিবি মহান লাদে এফ এম Okay, so listeners, that was our dear friend Baikon Munda, all the way from Assam, requesting for a track that's by Jennifer Lopez, dedicating it to all the listeners and all the RJs of Baikon. Thank you for the request and the dedication.

0: FM 드래곤밴 뉴스 뮤직 앤 엔터테인먼트 FM 103 메가헤르츠.
1: Good evening, listeners. This is Akashvani Kohima FM Dragoban at 103 MHz. We now bring to you the real-time traffic update of Kohima Town. Well, listeners, kan idaman anidia se 4 baji adalaga traffic jankari Kohima Town karne. To mohan idia saishi gule mongkhola bra PHQ fane huishi gule du north aru south debi traffic tu halka ase aru yede man north kwadu Nagaland civil secretariat la rasta fane kui ase aru south kwadu PR hill la rasta fane kui ase to mohan PHQ junction bra major junction la rasta fane saishi gule du north te du traffic tu halka ase huili bi south fane saishi gule du itia karne du traffic bhari ase তো আলাক রাস্তা দুইটা দিয়ে আছে আপনি লব পারিব পারা মেডিকেল টু টি মডেল টু আইজি নহিলিবি লেডি মাইলস রোড আর টিসিপি বা রাজু পয়েন্ট লা রাস্তা ফানি সাইছি গলে নর্থ তো ট্রাফিক তো ঠিকঠাক আছে হইলিবি সাউথ হইছি গলে ট্রাফিক তো ভারি আছে এতিয়া তো তিনটা রাস্তা আছে এতে আপনি আলাক রাস্তা লব গেলে একটা তো আছে টিসিপি টু রাজু পয়েন্ট দুসরা তো আছে বক্স কাটিং টু NHAK টু সেন্সাস পয়েন্ট তিসরা তো আছে ফুলবাড়ি টু খুচিয়ে গ্রাউন্ড টু রাজু পয়েন্ট আৰু ৰাজু পইণ্ট বা চেঞ্চাছ পইণ্ট ফানে চাইছো গ'লে নৰ্থ আৰু চাউথ টিভি ট্ৰেফিকটো হালকা আছে আৰু দুচৰা ৰাস্তা ল'ব গ'লেতো চেঞ্চাছ পইণ্ট টু NHAK এইটো আছে আৰু হাইস্কুল জাংচন বা চেঞ্চাছ পইণ্ট ফানে চাইছো গ'লে নৰ্থ টু ট্ৰেফিক হালকা আছে চাউথে হৈছে গ'লে ট্ৰেফিকটো ঠিক ঠাক আছে দুচৰা আলাক ৰাস্তা দুইটা আছে ল'ব গ'লে একটা তো বিলিগ্ৰাহাম ৰোড পৰা DBS নহ'লে বি হাইস্কুল জাংচন পৰা টি মডেল ৰোড ইটো বি

এইটো হলে তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস এটু আমি খান লাগা মানু লাগা আর এন এ স্ট্র্যান্ডস নহলে বি যাই কিনে মুরগি হাঁস খান নিচিনা লাগা এটু খান সব তো ভাইরাস একটা নিচিনা হে দেখি থাকে। এটু সেল একটাতে যাই কিনে একটা লগতে একটা একটা লগতে একটা কই কিনে লাগি যা বিমারি একটা আছে। এটু ভাইরাল টাইপ আসলতে ওলা ফর্মেশন এটু হলে তো এন্টিজেনিক শিফট হওয়া এটু পারা হে জানকারি পাই আছে। এটু লাগি যা তো হুরু একটা বুদলি নিয়ম বুদলি হওয়া মানু মানু লগতে লাগিয়া এটু বি আলাগ আলাগ পারা জানিবলে পারে। একবার পারা বিমার নহয় কিন্তু আস্তে করে কিনে হুরু হুরু হয়ে কিনে হে ভাইরাসটু ডাঙর হিসাবতে লাগি যা এনেকা একটা বিমার আছে। কিন্তু এটু স্মল জেনেটিক চেঞ্জেস এটু পারা হে ভাল পারা নাসা সময়তে আলাগ আলাগ সেলস খানতে আরো আলাগ আলাগ বিমার ডাঙর বি ওলা ইয়াতে পারা কবলে পারে আছে। আহি কিনে গাহরি খান কে হলে তো একদম আলাগ একটা নিচিনা পারা ওলাই এটু গাহরি খান লগতে লাগিছে গলে সবসে আগেরে তাখান লাগা গাও গরম আরো তাখান সাস লওয়া সেলস খান ইনফেক্ট হয়ে থাকে। এটু কবলে পারে একটা তো যাই কিনে চিড়িয়া নহলে বি মুরগি হাঁস খান লাগা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এটু খান পারা বি লাগে এনেকা হয়ে কিনে মানু লগতে বি লাগি যা একটা ভাইরাস বিমার বিয়া একটা আছে কই কিনে হে জানকারি পারা পাই আছে। আহি কিনে গাহরি লগতে লাগিয়া সময়তে তাখান সাস লওয়া রুচি খান লগতে লাগে আর এটু লাগা টাইপটো আলাগ আলাগ গাহরি একটা পারা একটা লগতে লাগিছে গলে আলাগ আলাগ বিমার নিচিনা বি দেখি থাকা পইলা কোয়া নিচিনা আর এন এ সেগমেন্টস ইডু কোয়া ফ্লু আলাগ আলাগ পারা হে ওলাই যা দেখিবলে পারে। চিড়িয়া খান নহলে বি মুরগি হাঁস খান এটু খান লগতে বি এটু ভাইরাসটো যাই থাকা একটা বিমার আছে। যেতিয়া এটু বিমার লাগিছে গলে বখার আরো তার লাগা পেটে নারী এটু খানতে হলে বি যাই কিনে লাগি থাকা বিমার একটা আছে। গাহরি খান লগতে লাগিয়া ভাইরাসেস এটু হলে তো হাতাব কারণে দিগদার আছে কিন্তু নালাগিব কারণে আগে পারা গাহরি পালিয়া মানুহ তার লাগা গড় সাফা রাখিব লাগে সুখা রাখিব লাগিয়া একদম দরকার একটা জানিব লাগে আছে। যেতিয়া এটু বিমার লাগিছে বলে তো সোয়াইন ফ্লু ভাইরাসেস এটু 2009 H1N1 টাইপ এটু ইনফ্লুয়েঞ্জা কই কিনে হে মানুহ লগতে লাগিয়া দেখি যা একটা আছে। এনেকা হয়ে কিনে যাই কিনে জেনেটিক ডিজিজ এটু হলে বি অরিজিনেলি ট্রান্সমিটেড হওয়াটো গাহরি লগতে মানুহ পারা গাহরি লগতে লাগাই দিছে নহলে বি গাহরি পারা মানুহ লগতে বি লাগিয়া এনেকা হওয়া স্প্রেড একটা আছে কই কিনে জানকারি পারা পাই আছে। সোয়াইন ফ্লু এটু লাগিছে গলে তার লাগা সিমটমটো আলাগ আলাগ রেগুলার ইনফ্লুয়েঞ্জা নিচিনা বখার মাথা বিষা ঠান্ডা লাগিয়া কাপি যা নহলে বি পেট নরম যা খাসি কুড়িয়া স্নিজ কুড়িয়া গলা বিষা নহলে বি নাক ব্লক হওয়া নিচিনা গাও পুরা টান নিচিনা নহলে বি গরম নিচিনা থাকিয়া তার লাগা সিমটম খান তো এনেকা ওলাই যায়। এটু বিমারী অরিজিনেলি তো গাহরি খান লগতে লাগিয়া এটু হে কবলে পারি আছে। এনেকা হয়ে কিনে মানুহ হুইচার না করেছে গলে মানুহ লগতে বি ডাইরেক্টলি কন্টেক্ট উইথ পিক গাহরি চা মানুহ একদম গাহরি খান ওচৰতে যা নহলে বি ডাইৰেক্টলি কণ্টেক্ট হোৱা পৰা বি মানুহ লগতে লাগি যাবলৈ খাতৰা বেমাৰ এটা আছে এইটো জানকাৰী জানিব লাগি আছে। কিন্তু এতিয়া নতুন ভাইৰাছ কৈ কিনে হে মেটিউটেড টাইপ ভাইৰাছ কৈ কিনে এইটো ওলাই আছে কৈ কিনে এতিয়া চাল চাল লগতে আমি খান শুনি আছে মানুহ লগতে লাগিয়াতো খালি গাহৰি পৰা নহয় হ'লে বি আলাগ আলাগ ৰাস্তা পৰা বি লাগিবলৈ পাৰা বিমার এটু ভাইরাসটো বেশি বিমার একটা আছে। মানু লগতে লাগিছে গলে আমিকে লাগিছে গলে আমি হুইচার নাকুরিয়া নহলে বি আমি ওচরতে থাকা মানুহ বি হুইচার নাকুরিয়েছে গলে তো একজন পারা একজনকে লাগি যা এটু ভাইরাস একটা আছে। যেতিয়া আমি এটু বিমার লাগি কিনে আছে মই খাসি কুড়িয়া সময়তে নহলে বি স্নিজ কুড়িয়া সময়তে মই লাগা ঠোঁট পানি নহলে বি শিঙান এটু খান হুইচার নাকুরি কিনে হাতাই নাদিয়া পারা আমি ওচরতে থাকা এটু মানুহ লগতে বি লাগি যা বিমার ভাইরাস একটা আছে।
swine flu itu directly

0: हाँ, नका कोरेगे ना एक सामान खान दे नका कोरेगे ना खेती कोरे
1: আচ্ছা আচ্ছা ঠিক আছে,
0: ও
1: মা
0: নাকা
1: বাবা কই দিছে
0: নাকা
1: তা আপনি
0: কোরে
1: কে একটা হতিব আর আমি হেম্বে বেশি জানি বলে মন যায়। আপনি হেম্বে আপনি হলা বাবা মা থাকি না আইসে, বাবা মা থাকা দাম দেয় তাহাম পর আপনি কে কি এডভাইস দিই না আজি তাক বি আপনি এটু ইয়াদ করে।
0: কিন্তু তেম দিলি তো আমি তো ছোট তেম বড় বাবা মরেছে তো
1: আচ্ছা
0: কিন্তু নিমিতে আমা বে থাকে নাই চালু গতি হে থাকি আমি বাবা লাগা তিতি তো তিতি হে আমি কি কই কিনা আঙা আঙা বা আমা না থাকে মানু তলি তো আপনি দেখি কিনা মানু কোয়া না হুনি কিনা কইলে বি মানু তো পিছি দিন না কোয়া নাই কই না নাকা আপনার খান কি হে বিয়া পাই কিনা মারিব মারিব কি কি হব এই নিমিতে এইটু জানিলে বি মানুহ কোৱা কিনা জানিলে বি নাজানিয়া নিচিনা কৰিবি দেখিলে বি না দেখিয়া নিচিনা মানুহ কথা নকৰিবি এনেকুৱা কৈয়ে আমি লগা আন্তিটো এনেকুৱা আমি কি কৈ কিনা এইটো হ'লে এইটো হোৱা পিছিত হ'লে আমি বি এইটো মানি কিনা এইটো কিন্তু সেই নিয়মটো ধৰি কিনা থাকিছে
1: আপুনি এতিয়া কোৱা নিচিনা আপুনি লগা আন্তি হান আপুনি লগা গ্ৰেণ্ড মাদাৰ হান আপুনি কিবি বেছি ভাল এডভাইচ দি কিনা আহিছে বেছি খুচি আছে। তো আপুনি কে একটা সুধিব আপুনি কোৱা নিচিনা আপুনি তো কণ্টিনিউ পুষ্টি লগা আছে না, তো এইটোলা টাইম দে আপুনি পাছা থাম দে পুষ্টি দি কেনেকৈ এনজয় কৰি নাই পুষ্টি অলপ আমি কি শ্বেয়াৰ কৰি দিবি না
0: পুষ্টি ছোট টাইম দিলেতো নি বাচ্চা খান লৈ বেছি খেলি তো না কোন বি স্কুল নপঢ়ে
1: আচ্ছা
0: খেতি নাযায় একে লোক পানী পখিব খুড়ি জানিবি একে লোক ছাতি খান ছাতিনী খান খান একে লোক খেতি জানিবি আর খেতে না যাই দিবি তো পানি পখি লিবি কি লোক যাই কিনা পানি পখিয়ে পয়লা দৌলে তো পানি তো এনেকা তো নাই জঙ্গল দিয়ে যাই কিনা পখিয়ে গুহাটি থাকি কিনা নাই এনেকা হয় আর এনেকা একই লোক এনেকা যাই কিনা কানা করি কিনা আহে কানা করি কিনা যায় এনেকা থাকে আর খুড়ি লুপলি যাবেন নিবি জঙ্গল দিয়ে যায় না জঙ্গল দিয়ে যাই কিনা খুড়ি ছোট ছোট খান তো ধরি কিনা এনেকা আহে এনেকা হলিবি আহা তেম দিবি একই লোক আহে কিনা এনে কান্না করে করে কিনা আহি যায় এনেকা হয়ে
1: তো আপনি হেলা টাইম তো পুষ্টি দিয়ে হয়েছে তো কান্না হান বেশি করি না পানি পুখিয়া খুড়ি হান পুখিয়া না আর খেতে দিয়ে চা বেশি থাকিছে তো আপনি হেলা পুষ্টি দিয়ে বেশি সুন্দর চাকা একটা থাকিব আর এটা প্রেজেন্ট দিয়ে বেশি সুন্দর আছে আমি শুনি না আইয়ে বেশি খুশি মান ভাল ভাল কই দিছে। তো আমি হান ইটা লা জামানাতে চাইছো বলে না আজিকালি লা বাচ্চা আর এইটু লা টাইম দে লা জামানা তো বেশি আলাপ থাকে তো তো আপনি ইটা লাগা প্রেজেন্ট জেনারেশন বাচ্চা খান হবি ইউথ খান হবি আপনি কি তাহাঙ্গে এডভাইস দিবলে মন যায়
0: সে সো মানবি পয়লা দলি তো এনেকা হইলিবি ইতিয়া তো সে চেঞ্জ হয়েছে না সো সামান হইলিবি মানু হইলিবি আলাগ হয়েছে এটু খেতি লাগা দলি তো সপন্না লাগা কথা হে আছে এটু বাচ্চা খান দলে তো কম বি এটু না জানে হয়েছে নিবি ইতিয়া তো ঈশ্বর মরম বরা মানু বি আলাগ হয়েছে খাওয়া কাপড় কানি হইলিবি এনেকা হে ফা হয়ে যাচ্ছে পয়লা দলে তো কাপড় বি নিজে কটন তো আনি কিনা এনেকা করি কিনা নিজে বানা কিনা চলায়
1: আচ্ছা
0: আর কামিজ নালাগাই পাপা আমা খান হলিবি বাচ্চা খান হলিবি কোন বি কামিজ নালাগাই তো এনেকা করি কিনা থাকিছে হলিবি এতিয়া তো ইমান ভাল হয়েছে হলিবি ঈশ্বর মরম বরা এতিয়া দলে তো ঈশ্বর দিয়ে থাকিয়া নিচিনাহে আছে কোয়া কোয়া হিসাব করিলে তো খর ইমান ভাল থাকিব পারে আছে খা খা লবি ইমান বি পয়লা না তীক্ষা মশো তো কি আছে না তীক্ষে না জানিয়ে এনেকা হয়ে কিনা এতিয়া তো কিমান বি ভাল হয়েছে আশ্চর্য হয়েছি তো নিজে তীক্ষা বি এনেকা হয়েছে পয়লা তো এনেকা হইলে বি আজিকালি তো ঈশ্বর মরম বারা আহি কিনা লাইফ তো সব চেঞ্জ হয়েছে কি কি হইলে বি সামান হইলে বি চেঞ্জ হওয়া নিচিনা বাচ্চা খান বে এটু চাই কিনা বিয়া করিয়া নহি কিনা ভাল রাস্তা দিয়ে যাবি এটু লই কিনা বিয়া রাস্তা দিয়ে না যাবি এটু কই দিয়ে আছে
1: মা বাবা আপনি মেসেজ বেশি ভাল দিছে এটা আপকামিং ইয়াঙ্গার জেনারেশন খান কারণে তো

0: নিদ ইদার সালব্রা 85 ইয়ার্স
1: 85 পিসি যা আছে
0: আচ্ছা 85 পিসি যা আছে না
1: আগস্ট 86 হবো
0: আচ্ছা মান খুশি তো আপনি কি একটা হদিব আপনি ইদা সাল দে হইছিল আপনি তো একটা গ্র্যান্ড মাদার একটা আমা এনাকা হইছে না তো ইতু লাগা সব কাস রিওয়ার্ড তো কি আছে ইতু আপনি লাগা ইদা অল এজ তে
1: সি ইসো মরম বড়া ইতিয়া তো নি আমি নিজে দেখাবি মা ভাল ভাল নাগা হয়েছে নাগা দেখেছে আর নিজে বাজা খান তো থাকলে বে তা খান বে জুবিসিন ফালবি ঈশ্বর মরম করে না ভা করে দিয়েছে এটু নিমিত এটু বেশি খুশি ঈশ্বরকে বেশি থ্যাংক্স দিয়েছে ঈশ্বর মরম বাড়া নাগা করে দিয়েছে না
0: আচ্ছা আচ্ছা আপনি বেশি ভালোবা করে দিয়েছে আপনি লাগা গিফট রিওয়ার্ড তো এটু আপনি লাগা বাচ্চান এডুকেটেড হয়েছে লাভে দেখান বি ঈশ্বর মরম বা সব নিবি কাম খান পাই না না বেশি খুশি আপনি না কই দিয়েছে বেশি থ্যাংক্স আছে আপনিকে তো এটা তো আমি হান আপনি লাগা ইউথ টেস্ট লাগা অল্প জানি বলে মন যা আছে না আপনি হান চুকুরি টাইম দিকে নাগা থাকিছে তো আপনাকে একটা কোয়েশন হতিব আপনি লাগা টাইম দে না আপনি হান কি লাগা অ্যাক্টিভিটিস খান বেশি দে পার্টিসিপেট করি কিনা আইসে মিউজিক বি হব পারে ডান্সেস খান বেশি থাকে না তো আপনি তো আপনি না ইউথ টেস্টে কি লাগা অ্যাক্টিভিটি দে বেশি এনজয় নিলিবি পার্ট লে না আইসে
1: সেটা আমি দিলে তো স্যার একু নাই নি বাচ্চা খান খিলিয়া একে লোক একে সামান খান লই কিনা নাকা রাতি হলে বি নাকা খেলি কিনা থাকে আর রাতি রাতি হইলে তো সো ও কলোনি তো খেল খেল হয়ে নাই তো সো ও মেলা কিনা তো রাতি দি হলে তো কিবা হাত ধরি কিনা এনেকা খেলি কিনা পিসি এনেকা করে আর হাত ধরি কিনা সো কান্না করি কিনা হালা হালা ও হালা হালা হালা হয়ে এনেকা করি কিনা খেলি তো এনেকা হয়ে কিনা পিসি কোনোবা তো নিচে করিব তো উপরে করিব কান্না পেয়ে এনেকা হয়ে কিনা করে থাকে গানা ফালি তো বেশি খুশি হবে না এনেকা সাতদিনও আমি দুজন এনেকা কম্পিটিশন করে গেলাম না আপনি ইতালেন জানিবি আমি ইতালেন জানিব আর পিছি দিয়ে আমি দুজন এজন এজনকে শিকা ল'ব এনেকা হয় কিনা এনেকা হয় কিনা বেশি খুশি হবে না এনেকা দুজন আঁকি দিয়ে দিদি খান ককাই খান লোকতেহে আমি দুজন এনেকা করে থাকিছি
0: আচ্ছা
1: বেশি খুশি হবে না কান্না কান্না তো করি বলে মন হয়ে বলিবি করি বলি তো না জানে মানুষ শিকা দিলে প্রেম দিয়েহে জানি তো না
0: মান খুশি হয়েছে আপনি কোয়া নিচিনা আপনি বি খ্রিস্টানদের কমফর্ট হয়ে যাইছে না বাসা দাম দেব তো আপনি ডর হয়ে না চাই না আপনি লাগা চুকুরি টাইম দে না চার্চ কান্দে আপনি কেনাকা পার্টিসিপেট নিলিবি আপনি লাগা ইনভলভমেন্ট কেনাকা থাকি চার্চ দে আর সোসাইটি দিবি না দিবি আমি লাগা লিসনার্স খানকে কই দিবি না
1: তো নি সিওয়াইফ দিয়ে বিচ্ছি দিলে তো দাদিহে করেছে ককাই খান ঘরটি থাকে ইফালি ফালি থাকে এনেকা হবি না থাকে সেই তো পরে নি সিওয়াইফ দিবি যায় হলে বি বেশি দিয়ে না মন দিয়ে না স জায়গাতে যাব না পারে হলে বি নি পার্সাল বি যায় বেশি খুশি হবে না এনেকা মানুষ কি করে এইটু করে থাকিছে
0: আচ্ছা মান খুশি হয়েছে
1: এক সাল হি থাকে কিনা আকো সাথে হয়ে যায়
0: আচ্ছা তো আপনি কি আরেকটা কোয়েশন হতিব আপনি আলা টাইম দেয় না আপনি আদে কি লাগা গেমস নিলিবি স্পোর্টস বেশি খেলি না আইসে
1: এটু জাম করি না
0: হাই জাম
1: হাই জাম
0: হাই জাম
1: এটু করি এটু করি আতো কিন্তু আমি খান একে লোক খেতে যাই কিনা আহি কিনা এজন জন কে চ্যালেঞ্জ করি না কেনাকা কয়ে
0: হাই জাম হাই জাম
1: হাই জাম এটু এটু করেছিলে আমি তার তাই কিনা যেতে হয়েছে
0: আচ্ছা আপনি বি কোয়া নিচিনা হাই জাম্প দিয়ে পার্টিসিপেট করছি দিবি বেশি ডাঙর খাতা মান খুশি হয়েছে আচ্ছা তো এটা আমি হান আপনি লোদে জানি হলো মন যা মিউজিক না গানা লাগা অল্প আপনি কি সুধিব আপনি তো কি লাগা মিউজিক শুনি বলে বেশি খুশি পাই আর এটাই বি এটু মিউজিক তো শুনিয়ে
1: খ্রিস্টান লাগা গানা তো फाल
0: गॉस्पेल सॉन्ग्स करना अच्छा

0: ইটান খান কি হেকা কেনে ইটো জানিছে
1: আপনি লা ফার্স্ট কানা ইটো হেকায় মা সুন্দর আপনি লাওয়াস আর মা ভবা করে দিছে তা আর আপনি কি আর একটা রিকোয়েস্ট আছে আপনি লাগা ফেভারিট কানা না আপনি আজি তাক পি করে ইদি বি একটা করি না আমি হেলা লিসনার্স কান কি হনাই দিবি না
0: ইটো তো পয়লা তো নহে গনা পিছে দিবি আছে খুশ লাগা কানা তো

0: FM Dragon Band. 103 MHz. News, music, and entertainment. FM Dragon Band. FM 103 MHz.
1: Hello, good evening, my dear friends, my lovely and awesome listeners. Abani khan sobke program ni swagat kori ase. Agashwani Kohima FM Tragoban 103 MHz te. Abani khan laga host aur dost Arjitam Jalogade. Well, my dear friends, abani khan sobbi jani ase. Aji ekta SMS request in the film songs program ami khan shuru kori di ase. Aro well, SMS request and the film songs mane apni gan sobi jani ase dukini ka ase apni gan laga hati thaki ase aji laga playlist hole aro well apni gan sobi likhi dibi apni gan sobi jani ase ami khan laga regular listeners kan sobi jani ase phone number ase 9436805333 aro ekbar phone number koi di ase 9436805333 tade apni gani fm space h type kori na H মানে হিন্দি ফিল্ম সংস মানে হিন্দি এইচ টাইপ করি না আপনি লাগা মেসেজ লিখি না পাই দিবি তো মাই ডিয়ার ফ্রেন্ডস আপনি কন সবই জানি আছে তো মই পয়লা ইয়াতে একটা কথা একটা কমার্শিয়াল ব্রেক লো হব এটু পিছতে আপনি খান লাগা মেসেজেস আপনি খান লাগা রিকোয়েস্ট সংস খান লগত আমি খান ওয়াপাস করে দিয়া হব
2: Those who build the nation with their hard work and pride. ESIC stands strong right by their side. In moments of joy or times of despair, ESIC is always there.
3: Since 1952, ESIC has grown into one of the strongest pillars of support for India's workforce. Nearly 40 million insured workers and over 150 million beneficiaries reaching every state, every family. Cashless medical care, wage support during illness and complete protection from maternity to unemployment.
2: With new labor codes, every worker can now rely on simpler, stronger and more modern social security, over 165 hospitals, seamless online services and a legacy built on trust.
3: ESIC, 75 years of standing by every worker, every single day.

আমি খান লাগা লিসনার লিভি সু ফ্রম লাজামি তাই রিকুয়েস্ট করা লাগা গীত আমি খান এতিয়া শুনি হব এম এস থনি ফিল্মরা আরমান মালিক অবস্থে মিউজিক দিছে আমাল মালিক লিরিক্স মনোজ মন্থাশির শুনি কিনা এনজয় করবি।

My dear friends, apni kan sabhi tune in kuri kina se Akashvani Kohima FM Traguban 103 MHz te aru aji ani diye se SMS request and film songs program to apni kan bhi ami khalo de likhi na apni khal laga favorite song request kuro paribo phone number ase 9436805333 aur ek par phone number kui diye se 9436805333 দাদে আপনি কানি এফ এম স্পেস এইচ টাইপ করি না আপনি লাগা রিকুয়েস্ট মেসেজ লিখি না পতাই দিবি ইয়াদে আমি খেলা নেক্সট রিকুয়েস্ট মেসেজ আহি কিনা থাকি আছে জুলি ফ্রম পেরেন তাই হি রিকুয়েস্ট করে লাগা গীত আমি কান শুনি হব বাকি ফিল্মরা আরমান মালিক আর শ্রদ্ধা কাপুর অবস্থে মিউজিক দিছে মাল মালিক লিরিক্স সঞ্জীব চতুর্থী আর তাই টু গীত ডেডিকেট করে দিয়েছে টু অল দি আর জেস অ্যান্ড টু অল দি লাভলি লিসনার্স কুইকিনা লিখি দিয়েছে শুনি কিনা এনজয় করবি

আমি খালা লিসনার গ্রাম বায়ান মধ্যপ্রদেশ পরা রমেশ পর্যাপাতি তাই রিকুয়েস্ট করলে গীত আমি খান শুনি হব দোস্তানা ফিল্মরা মোহাম্মদ রফি আর কিশোর কুমার আওয়াজে আর তাই সব লিসনার্স কানগে ইটু গেট ডেডিকেট করে দিবি কুই কিনালে কি দিকা পথাই দিয়েছে তো আমি সব লিসনার্স কানগে ডেডিকেট করে দিয়েছে মিউজিক দিছে লক্ষ্মী খান প্যারেলাল লিরিক্স আনন্দ বক্সী

আমিখানক লিসনার রুকলে মেতাই রিকুয়েস্ট করল গীত আমি খান শুনি হব ইশক ফিল্মরা উদিত নারায়ণ আর ভিফা শর্মা অবস্থে মিউজিক দিছে অনু মালিক লিরিক্স জাভেদ আক্তার আর তাই টু গিট ডেডিকেট করে দিয়েছে তাই লগা লিসনার ফ্রেন্ডস মন্দিরা বাইখুন মুন্দা হিতেন্দ্র দাস সুনীল বংশ রমেশ পাত্র অখুজো ছবি ব্রাদার্স যুবকে জমির জিতেন্দ্র রংফার অমল বসুমাত্রী সুনীতা বসুমাত্রী অঞ্জলি বসুমাত্রী দীপাশিষ হাজারিকা বিমল বসুমাত্রী বীরেন হান্সি আর টু অল দি আর্জেস কুইকিনা দাইবা লিখিনা বতাই দিয়েছে রুকলে মেহতা থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু অল দি আর্জেস শুনি কিনা এনজয় করবি আপনি রিকুয়েস্ট করলা গীত ইশক ফিল্মরা

আমি খান লাগে লিসনার ধনঞ্জয় ফ্রম সরপথাৰ আসাম দাই রিকুয়েস্ট করল গীত আমি খান নেক্সট শুনি হব আর তাই তো গীত ডেডিকেট করে দিয়ে আছে তাই লাগা লিসনার ফ্রেন্ডস অমল বসুমাতারী বিমল বসুমাতারী বাইখুন বন্দা গিবিলেখ মেথা আশুতোষ অবিনাশ রুকবলে মেথা মন্দিরা আখুজ দুর্গেশ নাগানপুরী সুনীতা বসুমাতারী অভিজিৎ অপূর্ব পথর হিতেন্দ্র দাস অঞ্জালি বসুমাতারী ফাকু ওরাং আর্জুন ধাপা আর অল দ্য লিসনার্স আর মই কিবি কুইনা লিখি দিয়ে আছে থ্যাংক ইউ সো মাচ ফর ডেডিকেটিং দ্য সং টু মি এজ ওয়েল তো শুনিবি গতার টু ফিল্মরা উদিত নারায়ণ আর অলকা অগ্নিক অবস্থায় মিউজিক দিছে মিথুন লিরিক্স অনন্ত পক্ষী

আমি খালাগাল দোসনা দুর্গে নাকানবুরি রাধ্যশ্যাম নাকানবুরি বন্দনা ভাবনা বিন্দু কুলু কুসুম্বাই বাবু দিব্যাংশ সুরজ কুমার দক্সে সুরজ ভমা ঋষভ খানাক ভাবনা ভমা প্রেমলাল ভমা নিকেশ ধর্মেন্দ্র আর মমতা পাই ভমা তাকান সব রিকুয়েস্ট করলাম গীত আমি কান শুনে আব মোহরা ফিল্মরা উদিত নারায়ণ আর কবিতা কৃষ্ণমূর্তি অবস্থে মিউজিক দিছে বিজয় শাহ লিরিক্স অনন্ত বক্সি শুনে কিনা এনজয় করবি

আমি খালাগা লিসনার সুনিতা বসুমাতারি ফ্রম বুকাজান দাহি রিকার্স করলাগা গীত আমি এখানে দিয়া শুনি হব খামোশি আফিয়ামরা অরিজিৎ সিং লাগা অবস্থায় মিউজিক দিছে জিৎ গাঙ্গুলি লিরিক্স রশ্মি সিং আর দায়িত্ব কি ডেডিকেট করে দিয়েছে দেবাশিষ হাজরিকা সিনুয়েল ফাংজো হেন্দিকা মন্দিরা অঞ্জালি লাকি আর সব লিসনার্স কানকে কইকেন লিখি দিয়েছে শুনে কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

0: জলদি পাব কারণে আমি খান লা এক্স হ্যান্ডেলস এআইআর নিউজ এলার্ট আর এআইআর আন্ডারস্কোর কোহিমাতে ফলো করবি। আপনি খান পড়া ইটু খবর তো নিউজ অন এয়ার অ্যাপ আর ইউটিউব চ্যানেল এআইআর নিউজ কোহিমা পড়া শুনবলে পারিব। ওয়েলকাম ব্যাক, আপনি খান সাম লা খবর শুনি আছে। ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি IRCS নাগাল্যান্ড টু নাগাল্যান্ড স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি লোক মিলি কিনা আজি যেনে বতরে দুই দিন লাগা কমিউনিটি ফ্রেশ রেসপন্ডার ইউথ ট্রেনিং প্রোগ্রাম লক্ষ্য করে দিছে। ইভেন্টে কথা কুড়ি কিনা জেনারেল সেক্রেটারি IRCS নাগাল্যান্ড আখালে ভি খামো পড়া কৈছে তাই লাগা হিস্ট্রি ইভলিউশন আর রেড ক্রস মুভমেন্ট লাগা হিউম্যানিটেরিয়ান মিশন ওপর কৈছে। তাই পড়া আর কৈছে কি IRCS টু হইলে 1920 শুরু করেছে, তাতে নাগাল্যান্ড লাগা ব্রাঞ্চ টু হইলে 1982 ফাংশন করেছে। শ্রীমতী খমো পড়া ডিজাস্টার ম্যানেজমেন্ট আর রেড ক্রস লাগা মাজ উচ্চ রিস্তা আছে আর গ্লোবাল হিউম্যানিটেরিয়ান ইনস্টিটিউশন তে সব পার্টিসিপেন্ট কে লাইফ টাইম মেম্বার আর ভলেন্টিয়ার করবলে অনুরোধ করে দিছে।
1: I want to also challenge everyone here that becoming a Red Cross volunteer, you don't benefit anything else, but you benefit by helping others. And blessings, as we all know, comes countlessly. And so, let us all unite together, build a strong Red Cross branch in Zunabuto, so that wherever we are, we can help people around us.
0: ইভেন্টে কথা কুড়ি কিনা জেনেভোটো ডেপুটি কমিশনার আর জেনেভোটো লাগা IRCS প্রেসিডেন্ট ধারাম রাজ টু হইলে কমিউনিটি বেসড ডিজাস্টার তৈয়ারি থাকিবলে লাগা দরকারি টু কৈছে। তাই পড়া কৈছে কি নাগাল্যান্ড টু হইলে সবসে বুখাম প্রণ জাগা লাগা নিচেতে আছে, যোন ডিজাস্টার তৈয়ার টু বেশি জরুরি আছে আর ইটু একটা অপশন নহয়। এগ্রিকালচারাল এন্ড প্রসেস ফুড প্রডাক্ট এক্সপোর্ট ডেভেলপমেন্ট অথরিটি আপেডা পড়া ডিস্ট্রিক্ট হর্টিকালচার অফিস এন্ড স্টেট হর্টিকালচার মিলি কিনা আজি ওখাতে একদিন লাগা ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম পেশন ফ্রুট বানানা আর জিঞ্জার লাগা এক্সপোর্ট প্রমোশন ওপর দরকার করেছে। ইভেন্টে কথা কুড়ি কিনা অ্যাসিস্ট্যান্ট হর্টিকালচার অফিসার ওয়াই সঞ্চবেনী সঞ্চয় পড়া লোকালি পালিয়া হর্টিকালচারেল ক্রপ লাগা প্রমোট করবলে লাগা দরকারি টু কৈছে আর মার্কেট খান এক্সপ্লোর করবলে কৈছে প্রসেসিং আর এক্সপোর্ট পড়া। টেকনিক্যাল লাগা সেশন তে আপেদা বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার জয়দেব রয় পড়া এক্সপোর্ট প্রসিজার সার্টিফিকেট রিকুয়ারমেন্ট আর সরকারি স্কিম ওপর কৈছে। হর্টিকালচার ইন্সপেক্টর রুথ হঞ্চয় পড়া ফুড প্রসেসিং আর প্রিজার্ভেশন লাগা ওপর কৈছে, তাতে তাই পড়া পোস্ট হার্ভেস্ট নুকসান কম করে দিব আর কিষাণ খান লাগা কামাইবি উঠাই দিব ভ্যালু এডিশন পড়া। ইন্ডিয়াতে যা বারো সাল সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লাগা সাবনা থাকিয়া লিডারশিপ দিচ্ছে সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস আর সবকা প্রয়াস লাগা প্রিন্সিপলস পড়া চলাই কিনা ডর বদলাব হয়েছে। ইটু লাগা সময় মোদী লাগা সরকার পড়া গরিব কিষাণ মহিলা আর নৌ জওয়ান খান কারণে ভালাই আর এম্পাওয়ারমেন্ট কারণে বেশি ফ্ল্যাগশিপ ইনিশিয়েটিভ খান জারি রাখিছে। আকাশবাণী নিউজ পড়া যা বারো সাল সময় সরকার লাগা কাম তে স্পেশাল ফিচার্স টু ডর সেক্টরস ফিনি আপনি খান কারণে আনি আছে একটা রিপোর্ট।
2: যা বারো সাল সময় ইন্ডিয়াতে মহিলা খান লাগা এম্পাওয়ারমেন্টে ডর বদলাব দেখি বলে পাইছে, যোনটো সরকারে লাগা কাম খান পড়া হেলথকেয়ার শিক্ষক জিন্দগি বনাই দিয়া লাগা সুবিধা ফিনান্সিয়াল ইনক্লুশন আর লিডারশিপ রোলস খানতে বাড়াই দিছে। 2015 শুরু করে দিয়া প্রধানমন্ত্রী মুদ্রা যোজনা পড়া লাখ লাখ মহিলা খানকে কোলেটারাল ফ্রি লোনস টু দিগিনে ব্যাপার শুরু করে দিয়া আর ডর করবলে দিছে। ইটু স্কিম লাগা নিচিতে লোনস খান ইটু সাল মার্চ পড়া 40 লাখ ক্রোর টাকা ওপর বেনিফিশিয়ারিজ খানকে ভাগ করে দিছে। ইটু মাজতে 17 লাখ ক্রোর টাকা হইলে মহিলা খানকে দিছে। ইটু ফ্ল্যাগশিপ স্কিমস খান হইলে প্রধানমন্ত্রী জন ধন যোজনা সুকন্যা সমৃদ্ধি যোজনা আর উমানিয়া লাগা ইনিশিয়েটিভ পড়া মিলাই কিনে মহিলা খান কারণে তাই খান লাগা ব্যাংকিং সেভিং আর এন্টারপ্রেনর প্ল্যাটফর্ম তে মজবুত করে দিছে। জন ধন যোজনা লাগা নিচেতে আজি তাক 58 ক্রোর ওপর একাউন্টস খুলি দিছে আর ইটু লাগা মাজতে 33 ক্রোর ওপর জন ধন একাউন্টস টু হইলে মহিলা খান লাগা আছে। আলাকি ইনিশিয়েটিভ টু লাখপতি দিদি লাগা কার্যক্রম আছে, যোনটো লাগা মঞ্জিল টু হইলে মহিলা খানকে মদত করে কিনে এনুয়াল ইনকাম টু কমসে কম 1 লাখ টাকা টু পাবলে দি আছে। বেটি বচাও বেটি পঢ়াও স্কিম টু ন্যাশনাল সেক্স রেশিওতে ভাল করে কিনে জনম কোরিয়া টু 2014-15 918 পারা উঠি কিনে 2024-25 সাল তে 929 করে দিছে। চুলি থাকিয়া পুলিশ লাগা মদত আর ইনোভেশন কার্যক্রম পড়া মহিলা খান টু সেলফ রিলায়েন্স আর ইনক্লুসিভ ইকোনমিতে একটা ডর ভূমিকা বানাই আছে। আসনিউ আকাশবাণী নিউজ কোহিমা।
0: aru Central Reserve Police Force CRPF laga

আমি খানাকা লিসনার্স সাব্বা সুরঙ্গি রেডিও লিসনার্স গ্রুপ কানাহনি কানা এনজয় করে আছে। ওনারা কি দিয়েছে? দুর্গেশ নাকানপুরি, রাধেশ্যাম নাকানপুরি, বন্দনা, ভাবনা, বিন্টু, গুলু, কুসুমবাই, বাবু দিব্যাংশ, সুরজ কুমার ডাকসে, সুরজ ভার্মা, ঋষভ খানাক, ভাবনা ভার্মা, প্রেমলাল ভার্মা, নিকেশ ধর্মেন্দ্র আর মমতা পাই ভার্মা, তাইখান সবই কানাহনি কানা এনজয় করে আছে। ওনারা কি দিয়েছে? থ্যাংক ইউ সো মাচ ফর ইয়র মেসেজেস। আর মাই ডিয়ার ফ্রেন্ডস, মুভিং অন টু দ্য নেক্সট ট্র্যাক, আমি কানি একটা ইয়ং লাভ লাগা ইনোসেন্স কে ক্যাপচার করি কিনা কুড়িয়ে লাগা একটা গীত আমি কান শুনে অবশ্য নিকম লাগা আওয়াজতে সাথিয়া ফিল্মরা। মিউজিক দিছে এ আর রহমান, লিরিক্স খুলজার, শুনি কিনা এনজয় করবি মাই ডিয়ার ফ্রেন্ডস।

আমিখান লগা লিসনার সুরজ কুমার দেখ সেব্রা সুব্রাত্রী আজ তুমি জানছে সুহানা ঝক কারাম জসপতি ইব্রা পথাই দিয়েছে, থ্যাংক ইউ সো মাচ সুর রেডিও লিসনার্স গ্রুপ কারাম জসপতি ইব্রা বি গুড নাইট উইশ আনি দিয়েছে আর বেস্ট প্রোগ্রাম কেলিয়ে শুক্রিয়া দিল সে কইকা দুর্গেশ আর বন্ধানার পর লিখনা পথাই দিয়েছে নিমাদি বয় আর নিমাদি গার্ল প্রাবি বিগ সালাম আনি দিয়েছে রসলেন কুহিমার বাবে লিখি দিছে মন চাও কি কন ফ্রম বান্ধারী দায়িত্ব দুজন বাবে লিখি দিছে হলিবি দায়িত্ব দুজন বাবে একটা কানা রিকুয়েস্ট করেছে হলিবি রিকুয়েস্ট প্রোগ্রাম নয় দোকানে আপনি খেলনা রিকুয়েস্ট বলে করি বলে না পারব তো মাই ডিয়ার ফ্রেন্ডস আজি কোন কোন শুনি কিনা থাকি আছে আপনি গান সবকে বেশি খুশি বা জানাই দিয়েছে আর কোন কোন লিখি না পতাই দিয়েছে আপনি গান গেবি বেশি খুশি বা জানাই দিয়েছে প্রোগ্রাম শেষতে একটা গীত শুনি কিনা আমি এখানে এটা প্রোগ্রাম শেষ করে দিয়ে হব অরিজিৎ সিং লাগা ওয়ান অফ হিস সোলফুল রোমান্টিক নাম্বার লগতে আমি এখানে এই প্রোগ্রাম শেষ করে দিয়ে হব হান্সিকা আর অরিজিৎ সিং আর জয় লাগা বাস্তে এজেন্ট উইনআউট ফিল্মরা প্রীতম মিউজিক দিছে লিরিক্স দিছে অমিতাভ ভট্টাচার্য